ইজা আকাশবাণী ইটানগর আনি জুলাই লেট মানি লি তারিখ হনিবার এরুমা কেম বানচো সাই কাহ হবং বাঙনা হবং এ কাহ পাই ফালে মঞ্চুই জামি খামে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি এ আনি রাজস্থান তো যোধপুর এয়ারপোর্ট মা হলি পুলি করোর মুন কামলে রিংকে টার্মিনাল হামরন কা ডাবলে মিস্টার মোদি হাজা বোমা যোধপুর মাবাই রিজনাল কানেক্টিভিটি হানপাক মা লে মডিফাইড উড়ান স্কিম কাচু ডাবলে লাইলে হাজা মখং এ উড়ে দেশ কা আম নাগরিক লেকেটে মা দেশ মা ডিংপিক হোহাম হতাই চাই হাইয়ার স্কিম ডিংপিক হোহাম হতাই মোটলাম না খাউ লে মুন হাইয়ংকে রং বন হানপাক মা যাচা আচাত হচাত পুঁ করোর জৌ কোলে ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ হিয়া এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার মিনিস্টার শিবরাজ সিং চৌহান ই এ মনি ই নে নো মখং এ দেশ মা রংবাদ রাহান এ পোকে বামা রোলে মিস্টার শাহ এ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স খাং কে ইন্টার মিনিস্ট্রিয়াল সেন্ট্রাল টিম আং স্টেট নিমা টেচন মোলেন হিয়া ডেট ডে কে অবুক উচি পোলকে বামা টিকটো আং আসাম হিয়া অরুণাচল প্রদেশ নিত হথাম আভান কোলে চুটামলে স্টেট ল মিনিস্টার কেন্টো জিনি এ ইউনিয়ন রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েস মিনিস্টার নিতিন গাডকারি হাটো আকায়ান লিকাবালি বামে লামথট মোট বর্ডার রোডস অর্গানাইজেশন বিআরও থামচাক্ত শঙ্ক ফালে হলে চে হাজা মোট হালে বিআরও চাক্ত জাংক থাইবা দেশ খুইখাপ কথা আংচু আচাঙাই হাবমা হাখা তোকে খানাক নু স ইকোনমিক সাত মত হানপাক মচু মতো হাজে লাইলে কেম গভর্নমেন্ট হিয়া ইসরায়েল গভর্নমেন্ট নি বামা মারাং সেপ্টেম্বর আচাত তোফানকে বাইলেটারেল ইনভেস্টমেন্ট এগ্রিমেন্ট বি আই এ কাক তোলে আনি মখাঙে মকাই হাইয়া বি আই এ মোটলি সাতলি লাম না খাউ লেকে বাইলেটারেল ইকোনমিক রিলেশন সানপাক মফানকে চাংকে ভাইস প্রেসিডেন্ট সিপি রাধাকৃষ্ণন এ জার্নালিজম খামা তেম মোটলি চাংকে হে লেকে তেমা চাংকে হলাম মা মকাঙ্ক মোটলে কালে হালে মানি নিউ দিল্লি তো থামপুলি লেকে হোম ফাউন্ডেশন দে টু সট তো হাক্কে মা মিস্টার রাধাকৃষ্ণন এ ডেমোক্রেসি চাই টিকা হোমি থাম এ চাই কাচু টিক পালি টিককে বোমা হবামা মক সা কোলে টি মাই বাই লেবানলে হাজামা মিস্টার রাধাকৃষ্ণন এ হিন্দুত্ব ডিসকোর্স অফ দ্য ইন্ডিপেন্ডেন্স বোমা টেম্পলস বিয়ন্ড ভারত লেকে লে লাই চুয়ানি ডাবলা লাইলে এনসিসি গ্রুপ হেডকোয়ার্টার্স তেজপুর খাহাঙ্কে ফার্স্ট অরুণাচল প্রদেশ ব্যাটেলিয়ন ন্যাশনাল ক্যাডেট কপস ফার্স্ট এপিবিএন এনসিসি থাম এ ইটানগর অঙ্কে রাজীব গান্ধী গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ আর ডিজিপিসি মা আটু জালঙ্গকে হোম ফাইনাল কম্বাইন্ড অ্যানুয়াল ট্রেনিং ক্যাম্প বোমা জুয়া আবদা মিত্র স্কিম জেমস প্রোগ্রাম টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টু সো মানি শুক্লে ফার্স্ট এপি ব্যাটেলিয়ন এনসিসি কমান্ডিং অফিসার মা আপা লে হালে নিবন আতু জাকে কেম মা এনসিসি ক্যাডেটস বু হি পুঁি আনা জহাকলে মিনিস্ট্রি অফ জল শক্তি জিমা খাঙে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স খা আঙ্কে রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল মা থামনাত লেকে ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডস লে রিংলে আলাইডোয়া হাজার হানপাক মা অ্যাপ্লিকেশন কে থেবা হাইয়ংকে নি চা চাত তারিখ থথ মবাই অনলাইন রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল মা কমত মানি পাবুংবরে ডিস্ট্রিক মা জুলি আঙ্কে ডিস্ট্রিক্ট জেল মা টক ঙা খালি সা লাক কে হিয়া এইচ আই ভি কাকলাক আতাই লাইলে পাক কিনকে বামা বাতাই কোলে মাই হে লে